মাডোলে মাডোলে নিরু চাননি কি থে লালাত ইয়াম্পো থান গি থে গর্জেপই প্রোগ্রাম খ্যা খোম গতে গিরো ইজাজত দানি জুলে নমস্তে।